0: আপনিগুলে উপভোগ করিলে শিল্পী সরে সাজংলা গানরা
1: আজিলা অনুষ্ঠান নি আপনিগুলা শুনিবাগে পাব বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস লা বিষয় নি এগরা হুতুকে কতিকা। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস প্রতি বছর 10 সেপ্টেম্বর নি পালন করা হয়। এই দিনলা উদ্দেশ্য রাহুলে আত্মহত্যা প্রতিরোধ সম্পর্কে মন গিলাগে সচেতন করা আর মানসিকভাবে কষ্ট নি থাকা মন গিলালা সাহায্য করা। জীবন বহুত অনমোল হয়, কোনো সময় মন গিলা চিন্তা একলাই থাকা অসফলতা বা আলাদা কঠিন সমস্যা গিলালা কারণ বাখার চিন্তা হয়ে পড়ে। ইঙ্কা সময় নি আমাগে একলাই সার দিওয়া না লাগে, আরো উমলা কথা ধ্যান দিয়া শুনিব লাগে। বন্ধু বা ডাঙর মন গিলালা থেকে সহায়তা নিওয়ালা জন্য প্রোৎসাহিত করিব লাগে। এই দিবসলা সন্দেশ হয় যে সমস্যা যদি ডাঙর না হোক কেনে সহায়তা আর ভালা সহায়ক থেকে পরিস্থিতি গিলা ভালা হওয়া পায়। আমাগে এক দুসরা লা প্রতি সহানুভূতিপূর্ণ হবা লাগে। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আমাগে মনত করিয়া দেয় কি সব জীবন মূল্যবান হয়। আমাগে মন গিলাগে আশা প্রেম আর সহায়কলা ভাবনাগে বাড়াওয়া লাগে। আপনিগুলা শুনিবাগে পালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস লা বিষয় নি এগরা হুতুকে কথিকা।
0: লা অনুষ্ঠান আগিয়ে নিয়ে থাকিব শিল্পী বঙ্কিম হাজংলা এগরা আধুনিক গানরা।

আপনি এগুলো উপভোগ করিলে শিল্পী বুঙ্কিম হাজংলা এগুলো আধুনিক গান অনুষ্ঠানী এলা আপনি এগুলো শুনিবাগে পাব শিল্পী মনোরঞ্জন হাজংলা গানরা।

আপনি গিলা উপভোগ করিলে শিল্পী মনোরঞ্জন হাজংলা গানরা ইলা অনুষ্ঠানী আপনি গিলা শুনিবাগে পাব শিল্পী নন্দিতা হাজংলা গানরা।

নাসিমাং ওয়েবস্টার মোমন আর উনি দোলনি থারিগমন ইসোলনা রংমথেলানি গিত্রংকো খনা সোনা মানাহা সময় দাও দো কলাচি বাজি ওহা নাসিমাং দাও নাসিমাংনি নামনকে খনা নাসকে বিয়াতেঙ্গপা চাসং গতালনি আচে গিত্রংকো খনাং স্কাগেন স্কাঙ্গব নাসিমাং না সিলভেরিউস মারাকনি আই ওয়ান খন গীত কো গামাতাংয়া আর ইয়া গীত কো খনা নাসকে বিয়াতেঙ্গপা রাঙারা চেকওয়াত গ্রে সংনি বালসমে সুবিথা মানসেং লোহেশ আর উয়ামংনি গপন রেপেং রং তো জোল জোল না সিমং সিলভেরিউস মারাকনি গীত কো খনা সোনা মানগেন

নাসিমাং সিলভেরিয়াস মারাকনি রঙ্গবা গীত রিবা থাইবোনি ছামে আরো রিবা থাইগেনমা গীতক খনাসোহা তাও নাসিমাং না জল জল ফান্থে দাকে রোনাস কোবা গীতক কামাতাঙেঙা।

0: hazar kol grik kuma negen bun baksana ba da siang ni agana kada community ungjang oba songni ungjang oba sobade haida individually bi khangaya uni mun individual khang ba bu option da gon manai gen uni mun bongin nam gani khudo ondo chung ba tha government da daknya uni asel dode me kana songon okoba burung na kor bung na kada spain jok
1: da auk na tam swing parang jemangan uamang ni songthang oba sepang jolo dongpa chirim chibiskrang ko smsakir pungna maksonginga chim uamangara mai mongsonggpa dakkani ko ranta khajungna matgen sarna a thalatna matgen ma
0: bisungni ranta kha anirang deyan bisungna skanggpa ma siatna kata nangin deben awareness ko de changsa na chungja belsio sangani sangatham ba yangemno na kata nangen aro mongsum batte dewan dialog ba golpu na kata nangen wenegun bisungde nokma ko aro no soldier rang ba no tengtaman cha chra rang uarang ko convince kana kata man nangen aro mongsum batte de sungo no ko de una batte ba sawa influential nga uku ni na kata nang chinga skang bang ni experience ni kedare so mande blongin agana changa ba mande ska ko gisko agana o nangat na kata man na wa nakpa mande ko identify ka chinga kata nangen jen salon awa ko mande rang ko biya ha আদি সাপো মং বাকসানা বিশুংকো না মে গল্প কনভিন্স কাব উনি জামানো দে জেন সলো বিশুং দি আকান হাকো সুনি মান্দির কাতে খাথার আ উনি বিশুং আকান হাও দে বিশুং তাকতলা হাও দে উনো দে বুরুং বলগ্রম রাঙ্কো স্কাথাং বল রাঙ্কো বিশুং তে নে গালজাব হা উন বাকসানা বা বিশুং আন্দা তাগান সানচি মুনে নিয়াম রাঙ্কো বদ নরাগ দনাং গেন জেখন বিশুং রেজাব খাং গেন ও বুরুং নিকো দে না দে উনজা দে না হাং ও দে বা মা না হাং ও দে বিশুং তাঙ্কা কোরা আরো মেরং বেক নি দা কেরাং বিশুং ফাইন রা উনি মুনি ওয়া নাকবা নিয়াম রাঙ্কো বা সিং দো না গতা বানাং গেন নামগপ বুরুং বলগ্রমকো থাঙাতান বাকসানা বা চিরং চিবিসক্রং খোয়াছং থাঙাতান বাকসা আরো সিয়াংগমন চিরং চিবিসকো বা থাংপ্লাত না কথা মানগেন
1: ইয়া নামগপ আগান গ্রকানিও চকমতান বুরুং বলগ্রমকো মাইনিগমন রপংনা আরো ওয়ারাং হো রপংও দে মাই দাকপা নামগনি রাং হো আনচিংনা ও না মানগেন ওয়ারাং নিগমন থালাতানি না সরনং কো মথেলা আরো চিরং চিবিসক্রং কো সমসাকে নিরকনা আরো চেলছাকে রপংই রাখিনা খাংখারি খানা জথন খাথকনুক নিয়াঙ্গা খাদুঙ্গা ইয়া প্রোগ্রাম কো আকাশবাণী মেঘালয় বেসিন ডেভেলপমেন্ট অথরিটি বাক্সা নাংরমে রাবাহা মখা আনটিও আপসান সালো আপসান প্রোগ্রাম নাসিমাং ইয়া প্রোগ্রাম নি মঙ্গবন বাক্কো খনাসনমান গেন উনোগ্রুম থাইকুজানা কিংকিং সাকান্তিনান ওয়ালনাম